0: কোনো মূর্খ কোনো গর্ভী হে কোনো হে দাগাবাজ ধরতি ধরমলা দাগা দেবজি কোনো পাপী পরাণ দুঃখ দে দুসরলা মজা করে জি। গীতো কে মাধ্যম সে উনকি মন কো টটোল কর ইস তরহ সে রখনে সে মুঝে থোড়ি সহজতা হো জাতি হে লোগ জুড়তে জাতে হে আর মুঝে বড়া গর্ব হোতা হে।
1: জেসে আপকে শব্দ ভি হে ও বড়ে সরল হে, বহুত হি ক্লিষ্ট নাই হে, বড়ে সরল শব্দ হে। তো মে সমঝতা হু জিনকো সাধারণ হিন্দি সমঝ মে আতা হো তো বড়ে আসানি সে ইন বাতো কো সমঝ লেতে হে, ভলে উনহে ছত্তিশগড়ি নাহি ভি আতি। লেকিন এক ওর চিজ ইয়াহাঁ পর ইয়ে প্রেরণাদায়ী হে কি আপনে না কেবল আপনে সঙ্গীত কো লোগো তক পৌঁছায়া লেকিন লোগো কে অন্দর সে উনকে সঙ্গীতকার কো ভি জাগায়া হে, আপনে কাইয়ো কো সিখায়া হে। লগভগ 60,000 আপকে বিদ্যার্থী হে দেশ ভর মে, জো আপসে ঢোলা মারু ইয়া অলগ অলগ প্রকার কে সিখতে হে জি। তো জব ও সিখতে হে অর উনকো জব আপ সিখাতে হে তো ক্যা আপনে কোই পরিবর্তন দেখা উনমে ইন কলাও কো সিখতে হুয়ে? ক্যা উনমে কোই আদর্শ কা পরিবর্তন ইয়া কোই জীবন শৈলী মে পরিবর্তন, কিস প্রকার কা পরিবর্তন আপনে দেখা আপনে শিষ্য?
0: মোর রগ রগ মাহে মায়া দয়া, মোর রগ রগ মাহে মায়া দয়া, মাই মা ভারত কে গীতায়ও, মোর ভুজা মা লাখন লোক পলে, মাই ঘর হারে জব জিতায়ও, মোর গাঁও গাঁও দেবতা ধামি, ও শহর শহর বিশ্বকর্মা হে, কোরা কোরা মা অভিমন্যু, আর ভীম অর্জুন ঘর ঘর মা হে, মোর হাড়া বজ্জু বরোবর রে, মাই বীর দধিচি দানীয়ও, মাই ছত্তিশগড় কে পানীয়ও, মাই ছত্তিশগড় কে পানীয়ও। ছত্তিশগড় কি কলা সংস্কৃতি কে সংবর্ধন কে লিয়ে পলি বড়ি বেটি, আর জিসকে লগভগ বহুত সারি সংস্থায়ে আর বহুত সারে এসে কলাকার, বহুত সারি মহিলায়ে, দিব্যাংশ বচ্চে আর বহুত বহুত কলাকার এসে নিকলে যে ছত্তিশগড় মে অভি আপনি সংস্থা বনাকর দেশ বিদেশো মে আপনা নাম কর রহে হ্যাঁ আর রোজগার সে জুড়ে হ্যাঁ, উন্হেঁ দো পয়সে কি আমদনি ভি হো রহি হ্যায়। তো উন কলাকারো কো উনকি প্রস্তুতি কো দেখকর, উন্হেঁ আগে বড়তে হুয়ে দেখকর, কুছ রাষ্ট্রীয় মঞ্চো তক, কুছ অন্তরাষ্ট্রীয় মঞ্চো তক, কুছ বহুত আগে বড় চড়কর যে ছত্তিশগড় কা নাম রোশন কর রহে হ্যাঁ, উন্হেঁ মঞ্চ পর দেখকর মে বহুত গৌরবান্বিত হোতি হুঁ। বিগত দিনো রাজীব কুম্ভ মেলা কা আয়োজন হুয়া আর মেরা যে শিষ্য যে দিব্যাংশ হ্যায়।